বেন্দাখত আতশ বিদাদ শহর রাখুরা নীদ বাকি বিমাদ হমহা নৌকরাজা জিয়াফতাদ কুনাদ চো খুশ গস্ত শহর।